0: নাতি ভিলাই ঘুমড়াও এ উবহই জাদা উবহই লেখমা জাদা মা জাদা শিরমা টোকি দিও লগেকো খাজা বাটমা হিড়দা ঘপলকাই পোখিও হোরি হো ছিটো রোপাই ছিটো রোপাই মেট্ন পর্ত অলে ম পনি আউছু
1: লহে গাউলি হো হ্যালো বাউসি হাজুর লো উ তো ডাড়া থুমকো মিলাই দিনু তা থুমকো রোপার লাই গাড়ো হুনছে কে
2: এসপালি তো ছোরি মাইতি মিলের একদম রমাইলে গন পড়ছ অর্কো সাল কিও কিও এ সাইলি এ মাইলি ছিটো মুন্টা না ছিটো মুন্ডি

কাহাকো তিনি লই কাহাকো আমি গাও বেশি মা ভেটবায় ছিন মা লয়া দুক দিন মা গাও বেশি মা ভেটবায় সেতাইলাই রপনি হই না ছুপু ছুপু লয়ালি মা মুগি মা

আমরা যাদা দেখলাই বক হোলা ধরম করি কঠুলো রে গাঁও কেয়া কসু দাম্র হেদা সারাই দাম্র ধরম করি কঠুলো রে গাঁও এ গাঁওমা ঘর নেপালি ও থর কৃষ্ণ বাদুরী মেরো নাও আসরু কয়তা শুনি বসা হয়তা কৃষ্ণ বাদুরী নে মেরো রে নাম হুদোলাই জানি আঙ্গে তারকো বাট লাই পাইতালা পোলে নে রে গাম ওই না খেলগারে কো সাচাই হো বানে কো লাই পাইতালা পোলে নে রে গাম খসী ধরম শৈলু এফএম বসি জপাউ সবলে হরে রাম সিংহারি ছিলমালাই আজাকো দিনমা জপাউ সবলে হরে রাম বাগমতী তর কতি হাজার পর তোহার পিনে বাজালাই আৰু পাৰ্লি চালাই বচাই দেউ নামালাই তোহাৰ পিনি বাজালাই বাটা।

0: দুই তো দিদি বইনি দুই তো মন মাছে
1: ভাই চিত্রকর চিত্র মেলা সব কিনলা মেলা বনম পুরো রোপার আয়।

0: খালি বেলা ভয় হলে ছিটো গরম
1: কসাইলাই পানি বানে ছাই না মতা এই কর্মলাই লাউলা দোষ ঠিকই কো।

গেছে তোর পায়া নোলা তাপাই ঝাতা ওই না ঘুমলে আপকোচানো ডাটে মারে জানো ঝাতা ওই না ঘুমলে লেখাকো টুনি টুনি মনে মনে বদাম খানে কামিলো দুধকো তরি না তার

জালাই মইলে লাই খাজা লাই খায়ে লাই খাজা রা খায়ে গৌরা কে রাও সারা।

0: কান হয়
1: দে দোইলাই দে দে বইনে দোইলাই দে দে বইনে দোইলাই ছাতি মা সমাই পছা গয়
2: ভাত খানি দান কো তিউন অমৃত সান কো তিউন অমৃত সান কো।

জীবনও কল্লাই কালো ঠাকো হলাই মাটি নেরো হরল। ছোপা ছোপা তিমলাই দানাই রোপনে কদ রোপনে

হিমালা চলে দোয় পাল্লা পাটি খেতায়া কাইলে অন্তর কালি লগা বারুদয় বাঞ্চু বাবা খেতায়া কাইলে অন্তর তুমি নামদো গামা মাতা মাটি গামা বেটায়া কাইলে অন্তর

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউ থালে সুনেরা বাসাবির মাউরি করসা বিতরে আগল ছেউ থাল রোরা আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বোকে বানায় পানে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রয় বড় কতিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভড়ি কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন